শুনছেন এনএসকিউ ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

বন্যা আঘাত হেনেছে। রয়টার্সে প্রকাশ করা এলাকাটির আগের ও পরের স্যাটেলাইট চিত্রে ক্ষয়ক্ষতির ব্যাপকতা ফুটে উঠেছে। 2024 সালের একটি ছবিতে নদীর ধারে যানবাহন, একটি সীমান্ত চৌকি এবং অন্যান্য ভবন দেখা যায়। বৃহস্পতিবার তোলা নতুন ছবিতে নদী ও তার চারপাশের এলাকা কাদায় ঢাকা অবস্থায় দেখা গেছে এবং কোনো ভবনই দৃশ্যমান নয়। নেপালি কর্তৃপক্ষ এখন পর্যন্ত 469 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে এবং আরও 910 জনের কোনো খোঁজ পাওয়া যায়নি। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে সীমান্তে তাদের এলাকায় 3 জনের মৃত্যু হয়েছে এবং 558 জন নিখোঁজ রয়েছেন। তারা এও জানিয়েছে যে ভূমিধ্বসের ফলে চীনের অংশে একটি নতুন হ্রদ সৃষ্টি হয়েছে যা দুর্যোগের ঝুঁকি আরও বাড়িয়ে তুলেছে। শুক্রবার জাপানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জেলা কুমামোতোতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার এক মাস পূর্ণ হল। কর্তৃপক্ষ এলাকার জনগণকে আরও শক্তিশালী ভূমিকম্পের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছে। উকি শহর এবং হিকাওয়া শহরে 28 জুলাইয়ের কম্পনটির রেকর্ডকৃত তীব্রতা ছিল জাপানের 0 থেকে 7 মাত্রার পরিমাপকে সর্বোচ্চ। কম্পনের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জাপান আবহাওয়া এজেন্সির ভাষানুযায়ী ওই অঞ্চলে ভূমিকম্পের হার মোটামুটি হ্রাস পেলেও তা এখনও স্বাভাবিকের চেয়ে বেশি। সেখানকার জনসাধারণকে আগামী প্রায় এক মাস ধরে 5 বা তার বেশি মাত্রার ভূমিকম্পের জন্য সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি। সরকারের ভূমিকম্প গবেষণা কমিটি জানিয়েছে হিনাগু ফল্ট জোনের কিছু অংশ সরে যাওয়ায় এই বড় ভূমিকম্পটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ভূকম্পবিদরা জনগণকে শক্তিশালী কম্পন সম্পর্কে সতর্ক থাকার উপর জোর দিচ্ছেন কারণ ফল্ট জোনের কিছু অংশ এখনও সরেনি। জাপান সরকার 2026 অর্থ বছরের বাজেটে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কুমামোতো জেলার পুনরুদ্ধার কার্যক্রমে সহায়তা করার জন্য আপৎকালীন তহবিল ব্যবহার করতে চলেছে। শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে ত্রাণ কার্যক্রমের জন্য 147.8 বিলিয়ন ইয়েন বা প্রায় 930 মিলিয়ন ডলার ব্যবহারের একটি পরিকল্পনা অনুমোদন করেছে সরকার। প্রায় 480 মিলিয়ন ডলার প্রধানত অস্থায়ী আবাসন নির্মাণ এবং ধ্বংসপ্রাপ্ত ও ক্ষতিগ্রস্ত বাসস্থান পরিষ্কার ও ভেঙে ফেলার কাজে ব্যবহার করা হবে। বাসিন্দাদের জীবনযাত্রা পুনর্গঠনে সহায়তার জন্য আরও 240 মিলিয়ন ডলার বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে ক্ষুদ্র ও মাঝারি কোম্পানিগুলোকে তাদের হারানো সরঞ্জাম ও স্থাপনা প্রতিস্থাপনের জন্য সহায়তা অন্তর্ভুক্ত রয়েছে। সরকার কুমামোতো সহ কিউশু অঞ্চলে পর্যটনকে পুনরুজ্জীবিত করতে চায় এবং পর্যটকদের আবাসন খরচে ভর্তুকি দিতে এই তহবিল ব্যবহার করবে। নদী পুনরুদ্ধার ও সড়ক মেরামতের কাজে প্রায় 210 মিলিয়ন ডলার বরাদ্দ করা হবে। এছাড়াও এটি ক্ষতিগ্রস্ত কূপগুলোর জরিপ ও মেরামতের পাশাপাশি অন্যান্য কাজেও ব্যবহার করা হবে।

খবর প্রচারিত হচ্ছে এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে। রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থা এসভিআর এর পরিচালক স্বীকার করেছেন যে তিনি মস্কোতে মার্কিন সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি বা সিআই এর পরিচালকের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি এই বৈঠকটিকে অস্বাভাবিক কিছু নয় বলে বর্ণনা করেছেন। বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে সিআইএ পরিচালক জন র্যাডক্লিফের রাশিয়ার রাজধানী সফরের খবর নিয়ে কথা বলেছেন এসভিআর এর পরিচালক সের্গেই নারিশকিন। নারিশকিন বলেছেন, গোয়েন্দা সংস্থা প্রধানদের মধ্যে বৈঠক সরাসরি হোক বা অনলাইনে হচ্ছে তাদের কাজেরই অংশ। তিনি আরও বলেন যে র্যাডক্লিফের সঙ্গে বৈঠকটি ছিল একটি সাধারণ কর্মকর্তা পর্যায়ের বৈঠক মাত্র। বিষয়টি সম্পর্কে অবগত সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদ ওয়েবসাইট পলিটিকো জানিয়েছে যে সিআইএ পরিচালক মস্কোতে রুশ কর্মকর্তাদের আমেরিকার ন্যাটো মিত্রদের, বিশেষ করে বাল্টিক রাষ্ট্র এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়ার সঙ্গে সংঘাত না বাড়ানোর জন্য সতর্ক করেছেন। টোকিওতে জমির উচ্চ মূল্যের কারণে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান ব্যবহার সামাল দেওয়ার একটি সমাধান হল কন্টেইনার ভিত্তিক ডেটা সেন্টার। এনটিটি ডোকোমো বিজনেস এবং টেপকো পাওয়ার গ্রিড বৃহস্পতিবার একটি প্রিফ্যাব্রিকেটেড বা আগে থেকে নির্মিত ডেটা সেন্টার উন্মোচন করে। তারা টোকিওর ওতা

0: ওয়ার্ডে প্রথম ইউনিটটি স্থাপন করার পরিকল্পনা করছে এবং আগামী বছরের শরতে এটি চালু করার লক্ষ্য নির্ধারণ করেছে। 6 মিটার দীর্ঘ কাঠামোটিতে সার্ভার এবং এর উচ্চ ক্ষমতা সম্পন্ন তবে তাপ উৎপাদনকারী সেমিকন্ডাক্টরগুলোর জন্য একটি তরল শীতলীকরণ ব্যবস্থা রয়েছে। এনটিটি ডোকোমো বিজনেসের মাৎসুবায়াশি ওসামু বলেন, লিফ্ট সহ একটি নতুন স্থাপনা চালু করতে সর্বনিম্ন 5 বছর এমনকি 8 থেকে 10 বছরও সময় লাগতে পারে, তবে এই সময়সীমা এআই এর চাহিদার গতির সাথে তাল মেলাতে পারবে না, তাই এই কন্টেইনার ভিত্তিক ডেটা সেন্টারের সুবিধাগুলো শীঘ্রই স্পষ্ট হয়ে উঠবে। কোম্পানিগুলো জানাচ্ছে, টোকিও মহানগর এলাকায় ডেটা সেন্টারের জন্য জমি পাওয়া ক্রমশ কঠিন হয়ে পড়ছে, তবে কন্টেইনার ভিত্তিক স্থাপনা তৈরির সুযোগ এখনও রয়েছে। বৃহস্পতিবার টোকিও টয় শো বা টোকিও খেলনা প্রদর্শনী শুরু হয়েছে, যেখানে হাজার হাজার পণ্য প্রদর্শন করা হচ্ছে এবং সেগুলোর অনেকগুলোতেই সামাজিক প্রবণতার প্রতিফলন ঘটছে। এই প্রদর্শনীটি জাপানের অন্যতম বৃহত্তম বাণিজ্য মেলা। আয়োজকরা জানাচ্ছেন, 180টিরও বেশি কোম্পানি ও সংস্থা প্রায় 35,000 পণ্য প্রদর্শন করতে এতে অংশ নিচ্ছে। একটি পণ্য হল বিনিয়োগ বিষয়ক একটি বোর্ড গেম। খেলোয়াড়রা শেয়ার, সোনা বা ক্রিপ্টোকারেন্সির সমতুল্য কার্ড জেতার জন্য ছক্কা নিক্ষেপ করবেন। খেলোয়াড়রা অর্থনৈতিক মন্দা বা মূল্যবৃদ্ধির মতো ঘটনায় পূর্ণ ঘরগুলোতে ঘুরে বেড়াবেন। যিনি একটি নির্দিষ্ট পরিমাণ সম্পদ সংগ্রহ করতে পারবেন তিনি বিজয়ী হবেন। আরেকটি আইটেম তৈরি করা হয়েছে সেলফ চেকআউট বা নিজে অর্থ পরিশোধ করে বের হওয়া স্মার্টফোনের মাধ্যমে নগদবিহীন অর্থ পরিশোধ ব্যবস্থা এবং অন্যান্য সুবিধাসহ একটি সুপারমার্কেটের আদলে। প্রদর্শনীর একজন কর্মকর্তা বলছেন, সামাজিক প্রবণতাকে প্রতিফলিত করে এমন অধিক আকর্ষণীয়ভাবে তৈরি খেলনাগুলো শিশুদের কাছেও জনপ্রিয়। জাপান টয় অ্যাসোসিয়েশনের ফুজি দাইসকে বলেন, আজকালকার শিশুরা এমন জিনিস নিয়ে খেলতে পছন্দ করে যা তারা তাদের বাবা মাকে ব্যবহার করতে দেখে এবং যা সামাজিক যোগাযোগ মাধ্যমে বহুল প্রচলিত। এই ধরনের খেলনাগুলো ভালোই বিক্রি হচ্ছে। প্রদর্শনীটি শুক্রবার পর্যন্ত ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর জন্য এবং শনি ও রবিবার জনসাধারণের জন্য খোলা থাকবে।
1: এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানে শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।

শুনছেন এনএইচকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

0: শুরু করছি কথামালা জাপান থেকে। এই অনুষ্ঠানে বন্ধুদের সবাইকে স্বাগত জানাই। আজ শুনবেন পঞ্চম ইন্ডিয়া জাপান বিজনেস কনফারেন্স প্রসঙ্গে কলকাতা প্রেস ক্লাবের সভাপতি ডক্টর স্নেহাশিস সুরের একটি বিশেষ সাক্ষাৎকার। কিছু কথা হবে জাপানে গ্রীষ্মকালের ঠান্ডা খাবার ও পানীয় সম্পর্কে, থাকবে চিঠি ও কয়েকটি ফেসবুক কমেন্ট। আসর উপস্থাপনায় আমি অজন্তা গুপ্ত,
1: আর সাথে আছি আমি আহসান হাবিব।

0: প্রথমে শুনুন পঞ্চম ইন্ডিয়া জাপান বিজনেস কনফারেন্স প্রসঙ্গে কলকাতা প্রেস ক্লাবের সভাপতি ডক্টর স্নেহাশিস সুরের একটি বিশেষ সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি অনলাইনে গ্রহণ করেছেন আহসান ভাই।
1: গত 10ই জুলাই কলকাতায় অনুষ্ঠিত হয় পঞ্চম ইন্ডিয়া জাপান বিজনেস কনফারেন্স। এই ব্যবসায়িক সম্মেলনে অংশগ্রহণ করেন কলকাতা প্রেস ক্লাবের সভাপতি ডক্টর স্নেহাশিস সুর। এনএসকিউ ওয়ার্ল্ড জাপান বাংলা সার্ভিস থেকে আমরা ডক্টর সুরের সাথে বিশেষ সাক্ষাৎকারে কথা বলেছি এবং এই সম্মেলনকে ঘিরে তার অভিজ্ঞতা এবং জাপান ভারত সম্পর্ক রচনায় কলকাতার ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে জানতে চেয়েছি। ডক্টর স্নেহাশিস সুর, এনএসকিউ ওয়ার্ল্ড জাপান বাংলা সার্ভিসের বিশেষ সাক্ষাৎকারে আপনাকে স্বাগত জানাই। আপনি গত 10ই জুলাই কলকাতায় অনুষ্ঠিত পঞ্চম ইন্ডিয়া জাপান বিজনেস কনফারেন্সে অংশগ্রহণ করেছেন, তো এই প্রেক্ষাপটে আপনার কাছে আমার জানতে চাওয়া, জাপান এবং ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক রচনার ক্ষেত্রে কলকাতার ঐতিহাসিক গুরুত্বকে আপনি সংক্ষেপে কিভাবে ব্যাখ্যা করবেন?
2: ধন্যবাদ এনএইচকে কর্তৃপক্ষকে এবং আপনাকে এই ধরনের একটি সাক্ষাৎকারে আপনারা এসেছেন। দেখুন, একটি ভারত জাপান বাণিজ্যিক সম্মেলন ছিল, হচ্ছিল কলকাতায়। আমাদের মনে হয়েছিল ভারত এবং জাপানের যে সুমহান ঐতিহ্য সম্পর্ক রয়েছে তাতে কলকাতা তথা বাংলার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সে আপনি স্বামী বিবেকানন্দের সময় থেকেই ধরুন, তিনি শিকাগো ধর্ম মহাসম্মেলনে যাবার সময় জাপান হয়ে গেছিলেন এবং সেখানে সেটি তার খুবই ভালো লাগে, সে কথা তিনি লেখায় বলেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর 5 বার জাপানে গেছিলেন এবং তা নিয়ে প্রচুর বক্তৃতা করেছেন সেখানে, ওখানে তিনি বই লিখেছেন জাপান যাত্রীর ডায়েরি এবং অন্য অনেক কথা ওনার লেখায়, বিভিন্ন লেখায় উঠে এসেছে। সেখানে ভারত জাপানের একটা সম্পর্ক উন্মোচিত হয়েছে। আমরা রাসবিহারী বসুর কথা জানি, বিপ্লবী রাসবিহারী বসু। তিনি ভারত থেকে, বাংলা থেকে চলে গিয়ে জাপানে আশ্রয় নিয়েছিলেন এবং সেখানে আস্তে আস্তে তিনি একটা বিপ্লবী দল গঠন করে ভারতের স্বাধীনতার জন্য এগিয়েছিলেন এবং যে দলটি উনি নেতাজি সুভাষচন্দ্র বসুকে তুলে দিয়েছিলেন, যেটাকেই আইএনএ আমরা বলে থাকি, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। কিন্তু নেতাজি সুভাষচন্দ্রের ভূমিকা জাপানে ভারতের স্বাধীনতা সংগ্রামকে অগ্রগিত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সে আমরা সকলেই জানি। ফলে নেতাজি সুভাষচন্দ্র যে সহায়তা পেয়েছিলেন বা যে কাজ করেছিলেন সেটাও আমাদের জানা। আরেকজন বাঙালির কথা আমরা জানি, তিনি হচ্ছেন একজন বিচারপতি রাধা বিনোদ পাল। তিনি যে বিশ্বযুদ্ধের পরে যে ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল যেখানে জাপানকে প্রায় দোষী সাব্যস্ত করা হচ্ছিল, সেখানে তিনি যা সওয়াল করেছিলেন, তিনি যা বক্তব্য রেখেছিলেন, তার যে রায়টা সেটা অন্য বিচারপতিদের রায়ের থেকে আলাদা ছিল, যার ফলে রাধা বিনোদ পালও জাপানে তিনি খুবই সমাদৃত। আর দুই বিশ্ব বরেণ্য বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু, যিনি সস্ত্রীক জাপানে গেছিলেন এবং তারও অনেক লেখা আছে, এবং আচার্য প্রফুল্লচন্দ্র রায়, তিনি নিজে জাপান যাননি কিন্তু জাপানের বৈজ্ঞানিক গবেষণার উন্নতিটা তিনি বারবার আমাদের দেশের লোককে বোঝাতে চেয়েছিলেন যে কিভাবে আমরা জাপানের সেটিকে অনুসরণ করতে পারি। এবং এই যে জাপান এবং বাংলার যোগাযোগ, তার ফলশ্রুতি হচ্ছে বিশ্বভারতী শান্তিনিকেতনের নিপ্পন ভবন, যেখানে শুধু জাপানি ভাষা চর্চাও হয় না, জাপানি সাহিত্য সংস্কৃতির চর্চাও হয়, ঐতিহ্যের চর্চাও হয়। এছাড়া অত্যন্ত প্রাচীনকালে দুজন ছাত্র কলকাতা থেকে জাপানে পড়তে গেছিলেন, সুরেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং মনীন্দ্রনাথ ঘোষ। এরা খুবই একেবারে 1910 সালের মধ্যে, মানে 1905-06 এরকম সময় তারা গেছিলেন এবং ফিরে এসে তারা একটা বই লেখেন। আরো একটা উল্লেখযোগ্য বিষয়, দেখুন যে সময়কার কথা বলছি সেই সময় কিন্তু বাঙালি মহিলারা এতটা বিদেশ যেতেন না বা যুক্ত হতে, মানে এত লেখালেখি করতেন না। তার মধ্যে একজন হচ্ছেন হরিপ্রভা তাকেদা, তিনি অধুনা বাংলাদেশের থেকে ছিলেন এবং তিনি ওই সময় তার জাপানি স্বামী সঙ্গে তার বিবাহ হয়, সেই সূত্রে তিনি জাপানে যান এবং তিনি একটি বই লিখেছিলেন। এবং জগদীশচন্দ্রের স্ত্রী লেডি অবলা বসু জগদীশচন্দ্রের সঙ্গে গেছিলেন, তিনি লিখেছিলেন। ফলে মহিলাদেরও একটা জাপানের সঙ্গে, এবং তারা জাপানের মহিলাদের চলাফেরা, কাজকর্ম, পোশাক আশাক, শিল্প, এই সবগুলো দেখেন। এছাড়া আমরা সাম্প্রতিক কালে সত্যজিৎ রায়, বিশ্ব বরেণ্য চিত্র পরিচালক এবং অপর এক বিশ্ব বরেণ্য চিত্র পরিচালক জাপানি আকিরা কুরোসোয়া, তাদের যে সাক্ষাৎ এবং তাদের যে সম্পর্ক এবং তাদের যে সাংস্কৃতিক বিনিময় চলচ্চিত্রের মাধ্যমে, এটা আমরা দেখেছি। এটাও একটা বাংলা জাপানের সঙ্গে যোগাযোগ। এ তো বললাম বাংলা থেকে যারা জাপানে গেছেন, কিন্তু জাপান থেকেও বহু মনীষী বাংলায় এসেছিলেন সুদূর প্রাচীন থেকে। যেমন আমরা কাকুজো ওকাকুরার কথা জানি, যে ওকাকুরার এখানে আসা এবং শিল্পকে, জাপানের শিল্প অর্থাৎ আর্ট বা যে অঙ্কন, সেই শিল্পকে বাংলার সঙ্গে মেশা এবং তাতে বেঙ্গল আর্ট কিভাবে সমৃদ্ধ হয়েছে সেসব কথা আমরা জানি। ইয়োনো নগুচির সঙ্গে যে তর্ক বিতর্ক রবীন্দ্রনাথের হয়েছিল সেগুলো আমরা জানি, জাতীয়তাবাদ কতটা এবং কতটা আন্তর্জাতিকতাবাদ, এই জিনিসগুলো। এছাড়া জিনসুকে সানো বলে এবং শীতকুহরি, এই দুজন শান্তিনিকেতনে যখন আশ্রম প্রতিষ্ঠা হয় বিশ্বভারতী, তার শুরুতেই তারা এসেছিলেন। এছাড়া ইয়োকোয়ামা তাইকান, ইসিদা শুনোসো কাম্পো আরি, শকুন কাতসুতোয়া, জুনজিরো তাকাকাসু, এই ধরনের মনীষীরা এখানে শান্তিনিকেতনে আসেন, কলকাতায় আসেন এবং তারা জাপান এবং ভারতের সম্পর্ক, বাংলা সংস্কৃতির সঙ্গে যোগাযোগ করেন। এবং আরেকজনের কথা না বললে তো বলাই হবে না, তিনি কাজু আজুমা। তিনি একদম বলা যায় যে একজন মানে সাংস্কৃতিক দূত হিসেবে কাজ করেছেন, রবীন্দ্রনাথের বহু অনুবাদ করেছেন, তার বাংলা বহু লেখা আছে, শান্তিনিকেতনে ছিলেন। এবং কলকাতাতে এই রবীন্দ্র ওকাকুরা ভবন একটি প্রেক্ষাগৃহ, জাপানি ভাষা ও সংস্কৃতি চর্চার কেন্দ্র স্থাপিত হয়েছে। এবং আমরা অত্যন্ত আনন্দিত এবং সমৃদ্ধ, আমরা জানি যে কানাগাওয়াতে জাপানে যে বেদান্ত সোসাইটি আছে, যেটি রামকৃষ্ণ মঠ ও মিশনের জাপান শাখা, সেখানে স্বামী বিবেকানন্দের নেতৃত্বে দীর্ঘদিন ধরে একটি চর্চা হচ্ছে, আধ্যাত্ম চর্চা। এবং আপনারা জানেন যে আন্তর্জাতিক যোগ দিবসেও এখন জাপানে অত্যন্ত সফলভাবে যোগ অভ্যাস করা হয়। অর্থাৎ এই যে ভারত জাপান সম্পর্কে মধ্যে বাংলা তথা কলকাতা ও জাপানের একটা সুদূর নিবিড় যোগাযোগ আছে, আমাদের মনে হয় এই যোগাযোগটা পরবর্তী প্রজন্ম বা বর্তমান প্রজন্মের জানা দরকার।
1: ডক্টর সুর, আপনি এই কনফারেন্সে জাপান এবং ভারতের মধ্যকার ঐতিহাসিক সম্পর্ক রচনায় গুরুত্বপূর্ণ অবদান রাখা বাঙালি ব্যক্তিত্বদের নিয়ে একটি সেশনে বক্তৃতা দিয়েছেন, তো সেই সময় আপনি যারা অংশগ্রহণকারী ছিলেন তাদের কাছ থেকে কিরকম প্রতিক্রিয়া পেয়েছেন?
2: সত্যি বলছি, এটা মূলত একটি বাণিজ্যিক সম্মেলন ছিল। আমি একটু সংশয়ে ছিলাম যে যারা মূল বাণিজ্য অর্থাৎ অর্থনীতি, অর্থ, ব্যবসা, বাণিজ্য, এই রকম একেবারে মানে বাস্তবিক জিনিস নিয়ে কথা বলতে এসেছেন, কিন্তু যখন আমি আমাদের এই সুপ্রাচীন ঐতিহ্য জাপান এবং ভারতের, এবং বিশেষত বাংলা তথা কলকাতা এবং ভারতের মনীষীরা এতজন জাপানে গেছেন, জাপান সম্বন্ধে লিখেছেন, আবার জাপানের এতজন শিল্প, সাহিত্যিক, সমাজকর্মী, রাষ্ট্রনীতিবিদ, তারা এসেছেন, এই যে একটা সম্পর্ক, এই যে সমন্বয়, এইটা শুনে তারা অবাক হয়ে গেছেন। আমি একটাই কথা বলেছিলাম যে আমাদের বর্তমান সম্পর্কের উন্নয়নের জন্য আমাদের অতীতের ভিত্তিটাকে গুরুত্ব দিতে হবে, অতীতের ভিত্তিটাকে শ্রদ্ধা জানাতে হবে। আমাদের তো এত সম্পর্কের সুন্দর ভিত্তি রয়েছে, এই ভিত্তির ওপরেই আমরা ইমারত গড়বো, যেটা আমাদের ব্যবসা, বাণিজ্য, শিল্প, এই জিনিসগুলো আরো এগিয়ে নিয়ে যাবে। তারা প্রত্যেকেই খুব সমাদর করেন, যদিও তারা শিল্প, সাহিত্য, ইতিহাসের মানুষ সকলে ছিলেন না, অনেকে ছিলেনও কিন্তু, যারা একটু শিল্প সাহিত্য চর্চা করেন তারা তো বলেছেনই, এবং যারা মূল বাণিজ্যের লোক ছিলেন তারাও খুব অবাক হয়ে শুনেছেন আমাদের এই সুমহান, সুপ্রাচীন অতীত ঐতিহ্যের সম্পর্কের কথা।
1: ডক্টর সুর, বর্তমানে ব্যবসায়িক সম্পর্ক রচনার ক্ষেত্রে ভারতের অন্যান্য অঞ্চলের তুলনায় কলকাতার গুরুত্ব কিছুটা কম মনে হতে পারে, বিশেষ করে বিনিয়োগের দিক থেকে। তাই ভবিষ্যতে জাপান ভারত দ্বিপাক্ষিক ক্ষেত্রে কলকাতা এবং বিশেষ করে পশ্চিমবঙ্গ কি ধরনের ভূমিকা পালন করতে পারে বলে আপনি মনে করেন?
2: ধন্যবাদ, এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। দেখুন, অতীতে আমাদের হলদিয়ায় বিভিন্ন জাপানি বড় বড় সংস্থা আছে, মিৎসুবিশি আছেন, আরো বড় বড় সংস্থা রয়েছেন, অর্থাৎ একেবারে নেই তা নয়, কিন্তু নানা কারণে শিল্পের উন্নয়নে যতটা জাপানি প্রযুক্তি, জাপানি বিনিয়োগ যা আসা পশ্চিমবঙ্গে দরকার ছিল, যখন আমাদের এতটা যোগাযোগ রয়েছে ততটা হয়নি। আমাদের উত্তর পূর্ব ভারতে আছে, সেখানে সেমিকন্ডাক্টরের কাজ হয়, ফুড প্যাকেজিং, ফুড প্রসেসিং, রাইস, ওয়াইন এবং বাঁশের থেকে নানা রকম শিল্পের কাজ হয়। এছাড়া পূর্ব ভারতের উড়িষ্যাতে অনেক সংস্থা, জাপানি সংস্থা ইতিমধ্যেই এসেছেন, তারাও কাজ করছেন, পশ্চিমবাংলাতেও আছেন। দেখুন, পশ্চিমবাংলায় রাজ্য সরকার সম্প্রতি পরিবর্তন হয়েছে, তার ঠিক পরে পরেই এই সম্মেলনটি কলকাতায় হয়েছে, ফলে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। কলকাতা বলতে শুধু আমরা পশ্চিমবঙ্গ বুঝি না, এটি উত্তর পূর্বাঞ্চলের প্রবেশদ্বার এবং পূর্ব ভারতের একটি প্রধান শহর। অবশ্যই পশ্চিমবঙ্গে সম্ভাবনা রয়েছে, ইতিমধ্যে জাপানিরা বিনিয়োগ করেছেন, এতে কথাবার্তা হয়েছে। ওই দিন হয়তো একটু সময় লাগবে, কিন্তু আমি নিঃসন্দেহে বলতে পারি যে এই যে সম্মেলনটি হলো, এই সম্মেলন একটা প্রস্তুতি, একটা দরজা খুলে দিল যে জাপানের বহু বড় বড় সংস্থার শীর্ষ প্রতিনিধিরা এসেছিলেন, যারা ভারতে বা এশিয়াতে নেতৃত্ব করেন, তারা এসেছিলেন, তারা দেখলেন, বুঝলেন, এবং ভবিষ্যতে নিঃসন্দেহে বেশ কিছু ক্ষেত্রে জাপানি প্রযুক্তি আসবে পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের নতুন যে রাজ্য সরকার, এবং আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকার একই দলের সরকার, ফলে একটা সহায়তা শিল্প উন্নয়নের জন্য তারাও বদ্ধপরিকর। তারাও চাইবেন জাপানি বিনিয়োগ যাতে আসে। জাপানিরাও দেখে গেলেন, এবং ইন্দো জাপান বিজনেস কাউন্সিল কলকাতায় হওয়ার ফলে বিশেষ এই সময়ে, এই সন্ধিক্ষণে নিঃসন্দেহে জাপানি বিনিয়োগ ও শিল্প পশ্চিমবঙ্গে আসার এক ব্যাপক সম্ভাবনা দেখা দেবে বলে আমার মনে হয়।
1: ডক্টর স্নেহাশিস সুর, আপনার অনেক ব্যস্ততার মাঝখানেও আমাদের সাথে কথা বলার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
2: আমিও আপনাদের কৃতজ্ঞতা জানাই। আপনাদের অনেক ধন্যবাদ। নমস্কার।
0: বিশেষ সাক্ষাৎকারটি শুনলেন। এবারে অন্য প্রসঙ্গ। জাপানে গ্রীষ্মের দাবদাহের কথা সম্প্রতি বন্ধুরা হয়তো শুনেছেন আমাদের খবরে, দেখেছেন ভিডিও ক্লিপেও। তপ্ত গ্রীষ্মে স্বস্তি পেতে জাপানে ঠান্ডা খাবার দাবারের ব্যাপক প্রচলন। বিভিন্ন খাবার ও পানীয়র হিয়াশি বা সুমেতাই অর্থাৎ ঠান্ডা সংস্করণ পরিবেশনের এই যে সংস্কৃতি জাপানে, এ সম্পর্কে আজ একটু বলা যাক।
1: বন্ধুরা, বাংলাদেশ ও ভারতের মতো দেশগুলোতে নুডলস, স্যুপ এবং চা, কফি ইত্যাদি সাধারণত গরম অবস্থায় পরিবেশন করা হয়। তবে জাপানে গরমের পাশাপাশি এগুলোর ঠান্ডা সংস্করণও খুবই জনপ্রিয়। যেমন হিয়াশি চৌকা বা চীনা ধাঁচে বানানো ঠান্ডা নুডলস, এছাড়া ঠান্ডা ওদন এবং ঠান্ডা সোবাও গ্রীষ্মকালে বেশ উপভোগ করেন এখানকার মানুষ। গরমে শরীর ঠান্ডা ও সতেজ রাখার খাবার দাবার সুপারমার্কেটে বিক্রি শুরু হয়ে যায় জুন মাসের আশপাশ দিয়েই, এবং রেস্তোরাঁতেও বিভিন্ন ধরনের ঠান্ডা খাবার পরিবেশন করা হয়।
0: এই সংস্কৃতির উল্লেখযোগ্য দৃষ্টান্ত রয়েছে পানীয়র মধ্যে। জাপানে গরমকালে বরফ দেওয়া চা ও কফির ব্যাপক প্রচলন। এছাড়া ঠান্ডা জল দিয়ে বানানো গ্রিন টি বা বোতলজাত ঠান্ডা গ্রিন টিও বেশ জনপ্রিয়। যেসব পানীয় সাধারণত গরম অবস্থায় পান করা হয়, সেগুলোরও ঠান্ডা সংস্করণের ব্যাপক প্রচলন জাপানে। বিশেষ করে গ্রীষ্মকালে চা কফির দোকানে বরফ দেওয়া কফি ও বরফ দেওয়া চা খুব বিক্রি হয়। আমাদের অফিসেও দেখি অনেকে ঠান্ডা কফি উপভোগ করছেন।
1: সম্প্রতি সংবাদ মাধ্যমে হিয়াশি শ্যাম্পু অর্থাৎ গ্রীষ্মকালের জন্য বিশেষভাবে তৈরি শীতল অনুভূতি দেওয়া ঠান্ডা শ্যাম্পু নিয়ে বেশ আলোচনা হয়েছে, আর আমাদের সংবাদেও ছিল এই খবরটি। এই অভ্যেসগুলো জাপানের গরম ও আর্দ্র গ্রীষ্মের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। গ্রীষ্মকালে খাবার দাবার ও পানীয়কে তৃপ্তিদায়ক এবং উপভোগ্য করে তোলার জন্য জাপানিরা নানা রকম সৃজনশীল উপায় উদ্ভাবন করেছেন।
0: আমাদের রবিবাসরি আসরের প্রযোজিকা ইনুই আইকোসান বলেছিলেন, বাংলাদেশে থাকার সময় তিনি মাঝে মাঝে বাড়িতেই বরফ দেওয়া চা তৈরি করতেন। যদিও ঠান্ডা স্যুপ, আইসড কফি বা অন্যান্য ঠান্ডা খাবার বিশ্বের অনেক দেশেই পাওয়া যায়, তবু ঋতু অনুযায়ী দৈনন্দিন খাবার ও পানীয়র ঠান্ডা সংস্করণ নিয়মিত উপভোগ করার জাপানি সংস্কৃতি সত্যিই স্বতন্ত্র এবং আকর্ষণীয়। প্রিয় বন্ধু, একটু আগে যে ঠান্ডা শ্যাম্পুর কথা বলছিলাম, সে সংক্রান্ত 19 জুনের খবরে আমরা জেনেছি গ্রাহকদের তীব্র গরম থেকে স্বস্তি দিতে উত্তর পূর্ব জাপানের ইয়ামাগাতা জেলার চুল কাটার সেলুনগুলোর ঠান্ডা শ্যাম্পু ব্যবহারের কথা। খবরটি যে নওগাঁর আলী আহমদ আরিফের নজর কেড়েছে সেটা তার ফেসবুক কমেন্ট থেকে বুঝলাম। ঠান্ডা শ্যাম্পুর কথা প্রথম শুনলাম মন্তব্য মোহাম্মদ আবদুল্লার। আর শঙ্কর হালদার লিখেছেন, খবরটি আমাকে বেশ ঠান্ডা অনুভব করিয়েছে এই গরমকালে। হাতে আছে ছত্তিশগড়ের দুর্গ ভিলাইয়ের আনন্দমোহন বাইনের চিঠি। রবিবারের আসরে শ্রোতাবন্ধুর চিঠি পড়ার সুযোগ পাচ্ছি অনেকদিন পর। আশা করি আবার লিখবেন শিগগিরই। আপনার কাছে আমাদের বিভাগের বহু বছর ধরে পাঠানো অসংখ্য কিউএসএল কার্ড সংরক্ষিত আছে জেনে দারুণ ভালো লাগলো।
1: এবারে ভিডিও ক্লিপ পরিচিতি। 3রা আগস্ট ওয়েবসাইট ও ফেসবুকে পোস্ট করা একটি ভিডিও ক্লিপের শিরোনাম উত্তর পূর্বাঞ্চলীয় জাপানের ঐতিহ্যবাহী নৃত্য উৎসবে অংশ নিচ্ছে প্রায় 26,000 মানুষ। জাপানের তোহোকু অঞ্চলের অন্যতম প্রধান গ্রীষ্মকালীন উৎসব মোরিওকা সানসা ওদুরি ফেস্টিভ্যাল 1রা আগস্ট ইওয়াতে জেলার মোরিওকা শহরে শুরু হয়। 4 দিনব্যাপী এই আয়োজনে মোট 208টি দল অংশ নিয়েছিল।
0: এটি একটি চমৎকার ক্লিপ। নানা রকম বাদ্যযন্ত্রের সঙ্গতে একের পর এক দারুণ জমজমাট নাচের শোভাযাত্রা। ক্লিপে একটি বালিকা বলল, দেখতে দেখতে মনে হচ্ছিল আমিও নাচি। এ যেন আমারই মনের কথা। 4রা আগস্ট ওয়েবসাইট ও ফেসবুকে পোস্ট করা একটি ভিডিও ক্লিপের শিরোনাম ছিল উত্তর পূর্বাঞ্চলীয় শহর আকিতায় শুরু হল খান্তো লণ্ঠন উৎসব।
1: আকিতা জেলার আকিতা শহরে সোমবার 3রা আগস্ট শুরু হয় ঐতিহ্যবাহী একটি উৎসব, যেখানে কাগজের লণ্ঠন দিয়ে সাজানো লম্বা বাঁশের খুঁটি ব্যবহার করা হয়। 250 বছরের বেশি পুরনো ইতিহাসের অধিকারী আকিতা কান্ত উৎসবকে জাপান সরকার গুরুত্বপূর্ণ বিমূর্ত লোক সাংস্কৃতিক সম্পদ হিসেবে স্বীকৃতি দিয়েছে। এবছর উৎসবে স্থানীয় প্রায় 70টি দল এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান অংশ নিয়েছে। বৃহস্পতিবার 6 আগস্ট পর্যন্ত 4 দিনব্যাপী এই আয়োজনে মোট 273টি লণ্ঠন খুঁটি প্রদর্শন করা হয়েছে।
0: রুদ্ধশ্বাসে দেখার মতো ক্লিপ এটি, বিশেষ করে যখন কাগজের লণ্ঠন দিয়ে সাজানো প্রচণ্ড ভারী বিশাল বিশাল খুঁটি কপাল বা শরীরের অন্য কোনো জায়গায় ঠেকিয়ে ভারসাম্য রক্ষা করার কসরত দেখাচ্ছিলেন বহনকারীরা। সেই মুহূর্তগুলো লোমহর্ষক। বন্ধুরা, এই ভিডিও ক্লিপগুলো অবশ্যই দেখুন, আমাদের ওয়েবসাইটে আছে। কেমন লাগলো জানাতে ভুলবেন না। কিন্তু এবারে ভিডিও ক্লিপ নিয়ে প্রতিক্রিয়া। 2রা জুন পোস্ট করা হয়েছিল পশ্চিম জাপানের নারা জেলায় লোকজনকে নাগাশি সোমেন বা প্রবাহিত সোমেন নুডলস পরিবেশন নিয়ে একটি ক্লিপ, যা দেখে মোহাম্মদ আবদুল্লাহ লিখেছেন, নুডলস নিয়ে এই তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ, আমার খুব প্রিয়। শামীমুদ্দিন শ্যামল মন্তব্য করেছেন, সত্যি অসাধারণ, প্রশংসনীয় উদ্যোগ, অসাধারণ লেগেছে, খেতে না জানি কত মজার, মন্তব্য সাইফুল ইসলাম থান্দারের। ক্লিপটি খুব ভালো লেগেছে সাইফুল ইসলাম এবং আলী আহমেদ আরিফেরও। মতামতের জন্য অশেষ ধন্যবাদ জানাই। এদিকে কথায় কথায় আসর শেষ করার সময় হল। প্রিয় বন্ধু, আজকের অনুষ্ঠান কেমন লাগলো জানাবেন আশা করি। কথামালা নিয়ে আবার আমরা ফিরে আসব আগামী সপ্তাহে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
1: সায়োনারা।